আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26শে মে 2026 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:56 সূর্যাস্ত সন্ধে 6:10 আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 হয়ে 34 সেকেন্ড।

0: World Health Organization's declaration of the Ebola disease outbreak in the Democratic Republic of Congo and Uganda as the public health emergency of international concern. The DGCA said airlines operating connectivity with Uganda and Congo are required to ensure mandatory filing and collection of self-declaration forms before passengers disembark. In Jammu and Kashmir, all tourists stranded in cabins of the Gulmarg gondola ropeway have been rescued safely after a major technical snag halted operations at the famous tourist resort. Officials said more than 300 tourists were trapped inside 65 cabins of the cable car, some hanging nearly 500 feet above the ground, triggering panic among tourists, including women and children. Emergency evacuation protocols were activated immediately. U.S. President Donald Trump has said that any agreement to end the Iran war should include a requirement for several additional countries, including Saudi Arabia, to join the Abraham Accords. In a post on Truth Social, U.S. President Donald Trump said negotiations with Iran are proceeding nicely. However, he warned it will only be a great deal for all or no deal at all, adding that failure to reach an agreement could mean back to the battlefront and shooting, but bigger and stronger than ever before. He also linked any potential deal with Tehran to the expansion of the Abraham Accords, calling it a possible historic event for West Asia. In football, India thrashed the Maldives 11-0 in their opening Group B match of the SAF Women's Championship in Margao, Goa yesterday. India will now face Bangladesh in the next match on Sunday. In IPL playoff cricket, defending champions Royal Challengers Bengaluru will take on Gujarat Titans in qualifier 1 in Dharamshala today. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। জানিয়ে দিই আজ অর্থাৎ 26 মে মঙ্গলবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা ফসলের মাকড়ির সমস্যা প্রতিকার বলবেন ডক্টর কিঙ্কর সাহা, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা জলবাহিত রোগ থেকে সাবধান বলবেন ডক্টর তুষার কান্তি সাহা, শুনবেন তৃতীয় পর্ব, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন নীলিমা সাঁতরা এবং কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত, জানা অজানা 8:00 কথিকা বায়ো ইঞ্জিনিয়ারিং শুনবেন প্রথম পর্ব ডক্টর শ্রাবন্তী বসু, 8:05 আধুনিক গান শিল্পী সুধা বিশ্বাস, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:10 ছুটির ঘণ্টা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় অমৃতা হালদার রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান নজরুল জয়ন্তী উপস্থাপনায় সৃজনী পাল এবং সৌরিক ঘোষ, 12:00 পুরাতনী গান শিল্পী তানিয়া দাম, 12:15 লোকগীতি শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল, 12:35 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, এরপর শুনবেন গ্রামীণ অনুষ্ঠান অনুজমির দুন ফসল ফার্মার্স ক্লাব বিষয়ে জি কেশব রাও সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:50 মাননীয় সু বয়স্ক মানুষদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, 2:30 সাঁওতালি গান শিল্পী চূড়ামণি মুর্মু সহশিল্পীরা, এরপর সাঁওতালি ঐতিহ্যবাহী গান আকরারে দোল মাদোলের উপর একটি সঙ্গীতালেখ্য তৃতীয় পর্ব শুনবেন রচনা নিভা টুডু, শিল্পীরা হলেন মুদাম সোরেন ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, আরসু মুর্মু সহশিল্পীবৃন্দ, এরপর লোকগীতি হেমচন্দ্র মান্ডি সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে শুনবেন বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন। উপস্থাপনে অর্ক বন্দ্যোপাধ্যায়, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। পাঁচশো ত্রিশ বিদ্যার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা 2026-এ দশম স্থানাধিকারী সায়নী পিছারির সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শিল্পী লভা মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। ছটা পনেরোয় সাঁওতালি অনুষ্ঠান, কথিকা বিদ্রোহী কবি কাজী নজরুল, বলবেন শুক্লাল হাঁসদা। এরপর লোকগীতি পরিবেশনে

সুরদার হাস্তা ও সহশিল্পীবৃন্দ, লক্ষ্মীমণি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। ছটা চল্লিশে কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন কৃষি কথার আসর, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা দশে পল্লী তর্জা গান পরিবেশনায় যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। সাতটা ত্রিশে সমীক্ষা, বলবেন সুপ্রিয় মিত্র। আটটায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ শহর কলকাতা, আটটা পনেরোয় অনুষ্ঠানটি স্টুডিও বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। আটটা তিরিশে কথায় কাহিনী, শুনবেন নাটক বনবুরি, রচনা অঞ্জলি রায়, প্রযোজনা আশিস গিরি। আটটা পঁয়তাল্লিশে অর্থনীতি দুনিয়া, অর্থনীতিতে নগদবিহীন লেনদেনের ভূমিকা বিষয়ে আলোচনা, দ্বিতীয় পর্ব শুনবেন অংশগ্রহণে চঞ্চল মজুমদার ও দেবাশিস ঘোষ। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শুভময় ভট্টাচার্য। নটা ত্রিশে শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সৌন্দর্য পিয়াসী নজরুল, অংশগ্রহণে ডক্টর বাঁধন সেনগুপ্ত ও অনন্যা মজুমদার বাগচি, সঞ্চালনা সুতপা চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ, শুনবেন দ্বিতীয় পর্ব। রাত্রি দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা ত্রিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত, দশটা পঁয়তাল্লিশে নজরুল গীতি শিল্পী সুধা বিশ্বাস, এগারোটায় পুরাতনী গান শিল্পী তানিয়া দাম, এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীত সেতার পরিবেশন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চিত প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা পনেরোয় সুবদ্ধ সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, ছটা পঁয়ত্রিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরঙ্গনা গুপ্ত, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস পর্ব ১২২, ছটা পঁয়তাল্লিশে ভক্তিগীতি শিল্পী মঞ্জুষা চক্রবর্তী, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, আটটা ত্রিশে নজরুল গীতি শিল্পী সুধা বিশ্বাস, লোকগীতি সকাল আটটা পঁয়তাল্লিশে শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল, নটায় গিটার শিল্পী প্রবীর কুমার দে, নটা দশে রাস্তারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, দশটা পনেরোয় আঞ্জুমান উপস্থাপনায় শাহিস্তা নাজ, এগারোটায় পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, বারোটায় সুরভি উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, বারোটা কুড়িতে পাশ্চাত্য অনুষ্ঠান, একটা দশে পাশ্চাত্য অনুষ্ঠান, দুটো ত্রিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলাবাজি শোনাবেন সুব্রত মান্না। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশ মিনিটে নজরুল গীতি শিল্পী সুধা বিশ্বাস, পাঁচটা কুড়িতে উর্বশী উপস্থাপনে পূজা মিশ্র, ছটা দশে কথিকা, ছটা ত্রিশে গুলগুলসান, সাতটা দশে লোকগীতি শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল, সাতটা ত্রিশে দর্পণ উপস্থাপনে পূজা মিশ্র, আটটা ছায়াছবির গান, আটটা পনেরো নানা রঙের গান, আটটা ত্রিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো স্পটলাইট, দশটা ত্রিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জাস্ট টাইম উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। কালিংরা রাগ এবং গুণকেলি রাগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ।

সুবদ্ধ সঙ্গীত। আজও শুনলেন কালিংড়া রাগ এবং গুনকেলি রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:23। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

সঞ্চিত প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন রেগে। গুড মর্নিং বন্ধু, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, আনন্দে আছো আর সুস্থ আছো। আর এই পছন্দের কবিতাটা বলতে বলতে আজ সকাল সকাল তোমার সঙ্গে গল্প করতে চলে এসেছি, তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, ঠিক সকাল 7:10 সুপ্রভাতের আড্ডায় সঞ্চয়িতার প্রচার তরঙ্গে। সত্যি বন্ধু, মানে কত বছর পর যে কবিতাটা আবার পড়লাম সত্যি সেই খেয়াল হারিয়েছি। ছোটবেলায় আজকের দিনে, মানে কাজী নজরুল ইসলামের জন্মদিনে, আর কিছু করি না করি ওনার দু একটা কবিতা অবশ্যই পড়তাম এবং তাদের মধ্যে এই কবিতাটাও থাকত। সত্যি কি দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবী এবং তার ভেতর চলা এই সময়, অজান্তেই আমরা কত কিছু পাই আবার কত কিছু হারিয়েও ফেলি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সেসব স্মৃতি আবার যখন মনে পড়ে মনটা আবেগে ভরে ওঠে, তাই না? আমি যদি আমার কথা বলি তবে বলতে হয় যে আমার বড় হয়ে ওঠার সময় রবীন্দ্রনাথের প্রভাব যেমনভাবে ছিল ঠিক তেমন করেই কাজী নজরুলও কিন্তু আমার হৃদয়ে ছুঁয়ে গেছেন বারবার। তার সঙ্গে মোলাকাত যদিও আমার একটু বড় হয়ে হয়, মানে ধরো ওই যখন আমি তার সৃষ্ট সুরগুলো নিয়ে নাড়াঘাটা করতে শুরু করেছি আর কি, তখন আমার সঙ্গীত চর্চা করবার মধ্যে দিয়ে তাকে যতটা নিবিড় করে অনুভব করতে পেরেছি তা বুঝি আর অন্য কোনোভাবে হতো না। মোমের পুতুল মোমের দেশের মেয়ে নেচে যায় থেকে গানের পাখি গেছে উড়ে শূন্য নীর, কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়, আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুলভুলি। এইভাবেই কাজী নজরুলের হাত ধরে আমার বড় হয়ে ওঠা, আর আজ সেই অগ্নিবীরের জন্মদিন। আমাদের সকলের কাছে তিনি জনপ্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল হিসেবে। তবে বেশ কিছুদিন আগে জানো তো বন্ধু, তার ব্যাপারে আরও কিছু জানতে গিয়ে তার লেখা এই কয়েকটা লাইনে কিন্তু আমার চোখ পড়ে। তিনি সেখানে বলছেন, আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, এই নিরীহ জাতটাকে আছড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সে মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা কত কবিতা বেরুবে হয়তো আমার নামে, দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পরে বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের প্রার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটা কথা স্মরণ করো, তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটা ঝরা পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারা দিনমান ধরে ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধবিধুর ধূপের মতন। সত্যি এমন সব মহিরুহদের নিয়ে যতই বলি শব্দ কিন্তু কম পড়ে যায়। কাজী নজরুল আমাদের সেই চেতনার মতন, কোন ভাষায় কোন সাহসে কিভাবে ব্যাখ্যা করব তার এই জীবনবোধ, কেবল উপলব্ধিটুকু না হয় থেকে যাক আমাদের সঙ্গে আমাদের নিজের হয়ে। নির্নিমেষ রাতের পাঁজরে কারাঘাত করে ভেঙে দিক আমাদের অন্ধত্ব আমাদের নিষ্পৃহতা। কিভাবে কাজী নজরুল হয়ে উঠলেন এক অগ্নিস্ফুলিঙ্গ, এক অসাম্প্রদায়িকতার প্রতীক, জানবো আজ সেগুলোই তাঁর জন্মদিনে। গল্প গান কবিতা সংগ্রাম নিরবতা একাকিত্ব সব মিলিয়ে নজরুলকে আবার নতুন করে চিনে নেবার একটু চেষ্টা করবো কেবলমাত্র। তবে তার আগে বন্ধু তোমাকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠান তোমার যদি ভালো লাগে বা তুমি যদি সে বিষয়ে আমাদেরকে কিছু জানাতে চাও তাহলে কিন্তু কমেন্ট করতে পারো
ফেসবুকে যুববাণী কলকাতার যে পেজটি আছে তার তলায় কিন্তু আজকে যে সুপ্রভাতের পোস্টারটি গেছে নজরুলের ছবি সমেত, তার তলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে ফলো করতে পারো @YV কলকাতায়। আজ নজরুলের জন্মদিনে তাকে নিয়ে অনেক গল্প করব, তবে গল্প তো হবে, তার গান না শুনলে কী করে হয় বলো? আমাদের ভীষণ পছন্দের শিল্পী অনুময় ভট্টাচার্যের কণ্ঠে এবং বাদ্যযন্ত্রে থাকছেন পণ্ডিত দেবজ্যোতি বোস। তাদের সুরসৃষ্টি না ক্ষমা করো নজরুলের সুরসৃষ্টি এবং তাদের গায়কের মাধ্যমে খুঁজে দেখি আর একবার, শুনে নিই গানটা, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

0: ফিরে এলাম গানের পরে। বন্ধু, তোমার সঙ্গে আজকে আছি তোমার জীবনের বন্ধু আমি মল্লিকা। সুপ্রভাতের অনুষ্ঠানে আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, তাকে নিয়ে অনেক গল্প হবে। তবে গল্পে যাবার আগে, তার কথা শুরু করার আগে, আজকের দিনটা আরও কী কী কারণে গুরুত্বপূর্ণ এখন ছোট্ট করে সেগুলো জেনে নিই। চলো,
1: আজ এই দিনে,
0: আজ 26 মে, ইতিহাসের পাতায় এই দিনটি নানা ঘটনার সাক্ষী হিসেবে কিন্তু রয়ে গেছে। 1805 সালে আজকের দিনে নেপোলিয়ন বোনাপার্ট মিলানে নিজেকে ইতালির রাজা হিসেবে ঘোষণা করেছিলেন। 1972 সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি কিন্তু স্বাক্ষর করে। 1970 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের টুপোলভ 2-144 বিমানটি প্রথমবারের মতো Mach 2 গতি অতিক্রম করে, যা একটি বাণিজ্যিক বিমানের জন্য ঐতিহাসিক মুহূর্ত ছিল। 2024 সালের এই দিনে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গে কিন্তু আঘাত হানে, যার ফলে ভারী বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগে 12 জনের মৃত্যু হয়। এবারে চলে আসি সেইসব ব্যক্তিদের কথায় যারা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1945 সালের আজকের দিনে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বিলাসরাও দেশমুখ, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আবার আজকের দিনে 1948 সালে বিখ্যাত গায়িকা স্টিভেনিক্স জন্মগ্রহণ করেন। 1966 সালে আজকের দিনে জনপ্রিয় অভিনেত্রী হেলেনা বনহাম কার্টার কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। 1968 সালের আজকের দিনে জনপ্রিয় অভিনেতা দিলীপ যোশী জন্মগ্রহণ করেন। আবার 1983 সালের এই আজকের দিনেই অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সুশীল কুমার জন্মগ্রহণ করেছিলেন। এবার চলে আসি তাঁদের কথায় যারা আজকের দিনে প্রয়াত হয়েছেন। 1933 সালে আমেরিকান গায়ক ও গীতিকার জিমি রজার্স প্রয়াত হন।

1934 সালে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী চক্ররামন পিল্লাই মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি বুঝলাম বন্ধু? বুঝলাম যে যে একটা দিনে কত রকমের কথা আর কি, কত রকমের অনুভূতি এসব লুকিয়ে থাকে, তাই না? তবে গল্পের ফাঁকে আমার কিন্তু আরেকটা গান শুনতে ইচ্ছা করছে এবং তোমাকেও শোনাতে ইচ্ছা করছে। এই গানটা আমাদের ভীষণ পছন্দের এবং খুব পছন্দের একজন শিল্পীর গাওয়া, অবশ্যই নজরুলগীতি। আর এই গানটা ছাড়া বোধ হয় নজরুল জয়ন্তী সম্পূর্ণ হবে না, তাই চলো দেরি না করে শুনে নিই রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরদেশী মেঘ। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

সত্যি এই গানটা যতবার শুনি মনে হয় বাইরে মেঘ বিদ্যুৎ সব জড়ো হয়ে এসেছে, মেঘ উড়ে উড়ে আসছে। ভীষণ পছন্দের একটি গান, আমার মনে হয় তোমাদেরও ভীষণ ভালো লাগার একটি গান। তাই এই গানগুলো ছাড়া আজকের দিন কী করে সম্পূর্ণ হবে। ফিরে এলাম গানের পরে, তোমার সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। এবার চলো তবে গল্পে ফিরি। বাংলা সাহিত্যে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনটাই একটা মহাকাব্য। কাজী নজরুল ইসলাম তাদেরই একজন। তার জীবন শুধুমাত্র কবিতার জীবন নয়, তার জীবন এক সংগ্রামের জীবন, এক প্রেমের জীবন, এক বিদ্রোহের জীবন। 1899 সালের এই আজকের দিনে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম হয়েছিল এক শিশুর, নাম রাখা হয় কাজী নজরুল ইসলাম। অবশ্য তাকে ছোটবেলায় সবাই দুঃখু মিয়া বলে ডাকত। এই নামটা কোনো আদরের ডাকনাম ছিল না বন্ধু, এটা তার বদনসিবি দেখে তার আশেপাশের মানুষ দিয়েছিল। নজরুলের জন্ম হয়েছিল খুব সাধারণভাবে দরিদ্র এক পরিবারে। বাবা কাজী ফকির আহমেদ ছিলেন এক মসজিদের ইমাম ও খাদেম। সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না, ছোটবেলা থেকেই অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনে সবচেয়ে বড় আঘাত আসে খুব অল্প বয়সে, যখন তিনি তার বাবাকে হারান। মানে ওই সময়ের সবচেয়ে বড় আঘাত আর কি। প্রত্যেকটা মুহূর্তেই তিনি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন। একদম ছোট্ট থেকেই বলতে পারো 9 বছর বয়সেই তিনি তার বাবাকে হারিয়েছিলেন, এবং বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে কিশোর নজরুলের ওপর। সেই বয়সে যখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তখন তাকে কখনো মুয়াজ্জিনের কাজ করতে হয়েছে, কখনো মক্তবে পড়াতে হয়েছে, কখনো রুটির দোকানে কাজ করতে হয়েছে। জীবনের কষ্ট, অনিশ্চয়তা, অপমান খুব ছোটবেলাতেই তাকে ছুঁয়েছিল। এই কারণেই পরিবারের মানুষ ও গ্রামের লোকজন কিন্তু তাকে দুঃখু মিয়া বলে ডাকত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুঃখু নামের ছেলেটাই পরে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে জাগ্রত কণ্ঠগুলোর একটিতে পরিণত হন। তার জীবনে দুঃখ ছিল, কিন্তু তিনি শুধু নিজের দুঃখ নিয়ে কখনোই বাঁচেননি। তিনি মানুষের দুঃখকে নিজের দুঃখ করে নিয়েছিলেন। হয়তো সেই কারণেই তার লেখায় এত গভীর সহানুভূতি, এত বিদ্রোহ, এত মানব প্রেম, প্রতিটা ধর্মকে গুরুত্ব দেওয়া একইভাবে। বিশেষত সঙ্গীতের মাধ্যমে তার যে কৃষ্ণ এবং কালী বন্দনা, সে কথা বলতেই হয়। নিজের ধর্মের বাইরে গিয়ে এমন নিষ্ঠা সহকারে এমন ভক্তিগীতি আমি আর কাউকে বোধহয় সৃষ্টি করতে শুনিনি। সত্যি বন্ধু, ধর্ম তো সেইটাই যেটা আমরা ধারণ করি, তাই না? আর কাজী নজরুলের কাছে এইগুলোই কিন্তু প্রকৃত ধর্মের মানে ছিল। জানো বন্ধু, ওই যে রুটির দোকানে কাজ করার কথা বলছিলাম না, সেখানে কিন্তু কাজ করতে করতে তিনি লেটো দলেও কিন্তু যোগ দিয়েছিলেন। আর সেই সব লেটো দলের গান, পালা, কবিতা, অভিনয় খুব ছোট বয়সেই তার ভেতরে এক শিল্পী সত্তার জন্ম দিয়েছিল। কখনো গান লিখছেন, কখনো আবার অভিনয় করছেন, কখনো বা পালা বানাচ্ছেন। গ্রামের এই মাটির মঞ্চেই তিনি প্রথম বুঝতে মানে পারলেন আর কি, শিখলেন যে শব্দের আসলে ক্ষমতা ঠিক কতখানি। তিনি দেখলেন একটা গান মানুষকে কিভাবে হাসাতে পারে, আবার একইভাবে কাঁদাতে পারে। এই সময় থেকেই তার ভেতরে জমতে শুরু করলো গল্প, মানুষের গল্প, বঞ্চনার গল্প, বিদ্রোহের গল্প। এই সময় তিনি মানুষের জীবনে যে টানাপোড়েনগুলো আছে সেগুলো ভালো করে বুঝতে শুরু করলেন, বিশ্লেষণ করতে শুরু করলেন। আর একটা জিনিস তিনি শিখলেন, সেটা বুঝলেন, এবং সেটা কখনোই

তিনি থামাননি তার গোটা জীবনে, সেটা হচ্ছে শেখা। জীবনের প্রথম বিশ মানে 20 বছর ধরে তিনি যেন সব কিছু থেকেই শিক্ষা নিয়ে চলেছিলেন, সবটাই যেন তার কাছে পাঠশালা, মসজিদ থেকে, পথ থেকে, নিজের খিদা থেকে, খিদে থেকে আর কি, প্রেম থেকে, অপমান থেকে, মানে গোটা সমগ্র পৃথিবীটাই তার কাছে একটা পাঠশালা হয়ে উঠল। তারপরেই যখন সুনির্মল বসুর ওই লেখাটা পড়ছিলাম যেখানে তিনি বলছেন যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই লাইনটা পড়লেই আমার বারবার নজরুলের কথা মনে হয়, তার জীবনের কথা মনে হয়। তারপর একসময় নজরুল পড়তে গেলেন রানীগঞ্জ, শিয়ারশোল, মাথরুন সহ নানান জায়গায়, কিন্তু দারিদ্র কিন্তু বারবার তার পথ আটকালো আর কি, পড়াশোনা খুব একটা তার সহজভাবে হলো না, তবু বইয়ের প্রতি তার আকর্ষণ কিন্তু কখনোই কমেনি। বাংলা পড়ছেন, কখনো আবার ফার্সি পড়ছেন, আরবি পড়ছেন, কবিতা পড়ছেন, পুরাণ পড়ছেন, ইসলামী ইতিহাস পড়ছেন, একই সঙ্গে লালনও তার ভেতরে যেরমভাবে জায়গা করে নিতে পারছে আর কি, আবার হাফিজও কিন্তু ঢুকে পড়েছেন সেই একইভাবে। এই যে মিশ্রণটার মধ্যে তিনি গিয়ে দাঁড়ালেন বা নিজের মনে সেই জায়গাটা দিলেন, নিজেকে সবটার মধ্যে ছড়িয়ে দিতে পারলেন, সেটাকেই বোধহয় সেটাই তাকে আলাদা করে তুলল। তিনি কখনো একরৈখিক হয়ে থাকেননি, তার ভেতরে একসঙ্গে বাস করত আজ আনা শঙ্খধ্বনি, কৃষ্ণ আর করবালা, শ্যামাসঙ্গীত আর হামাদনাথ। এরপর এলো প্রথম বিশ্বযুদ্ধের সময়, বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দিলেন তরুণ নজরুল। করাচির সেনা ছাউনিতে তার জীবনের আরেকটা দরজা কিন্তু খুলে গেল। যুদ্ধ তাকে খুব কাছ থেকে দেখালো যে সাম্রাজ্যবাদ কি, মৃত্যু প্রকৃত অর্থে কিরকম, রক্ত, মানুষের অসহায়তা, এসবটা কিরকম। কিন্তু আশ্চর্যভাবে যুদ্ধের মধ্যেও তিনি শুধুমাত্র সৈনিক হিসেবে কিন্তু থাকলেন না, তার মধ্যেও তিনি লিখে চললেন, এগিয়ে গেলেন, রাতে ব্যারাকের ভেতরে বসে তিনি পড়তে লাগলেন, লিখতেন, ওই সময়টা লিখতেন, তারপর কাটতেন, আবার লিখতেন, ভাবতেন। এই সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় কাজী নজরুল কিন্তু তার লেখাগুলো পাঠাতে শুরু করলেন ধীরে ধীরে। 1919 সালের মে মাসে সওগাত পত্রিকায় প্রকাশিত হল তার প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। একই বছরের জুলাই মাসে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হল তার প্রথম কবিতা মুক্তি। খেয়াল করলে দেখা যায় যে প্রথম প্রকাশিত কবিতার নাম কিন্তু ছিল এ মুক্তি। মনে হয় যেন সেই তরুণ মানে নজরুল তখন থেকেই বোধ হয় মুক্তি খুঁজছিলেন, শুধু নিজের নয়, মানুষের, মানুষের মুক্তির। যুদ্ধ শেষ হলো, ভেঙে দেওয়া হলো বাঙালি পল্টন, আর সেই সঙ্গে যেন জন্ম হলো আর এক নজরুলের। সৈনিকের পোশাক খুলে তিনি যখন কলকাতায় ফিরলেন তখন তার ভিতরে জমে উঠেছে খিদে, অপমান, রাগ, স্বপ্ন, বিদ্রোহ, সব কিছু দাউ দাউ করে জ্বলছে ভেতরে। তিনি তখনও পুরোপুরি কিন্তু বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হননি, কিন্তু ভেতরের ওই যে আগুনটা সেটা কিন্তু ক্রমাগত তাকে উস্কে যেতে থাকলো। বলতে লাগলো যে এখানেই নয়, আরো দূর যেতে হবে, আরো অনেকটা কাজ বাকি, মানুষের মধ্যে এই বোধটা ছড়িয়ে দিতে হবে, জীবনবোধ। আর সেই জীবনবোধেরও আরো অনেক গল্প আছে বাকি, তবে তার আগে নজরুলের লেখা আমার আরেকটা ভীষণ পছন্দের গান যদি শুনে নিই শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে, কেমন হয় বন্ধু? চলো তবে দেরি না করে শুনে নিই গানটি, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

বন্ধু, তুমি কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না যে নজরুলের লেখা কোন গানটি তোমার সবচেয়ে প্রিয়। আর জানানোর উপায় হচ্ছে যুবাণী কলকাতার ফেসবুক পেজে আমাদের যে আজকের সুপ্রভাতের পোস্টারটি গেছে তার তলে কমেন্ট করে কিন্তু তুমি জানাতে পারো। ফিরলাম গানের পরে, তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবাণীর বন্ধু মল্লিকা। আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন, আমাদের দুঃখ মিয়ার জন্মদিন। গল্প করছি তাঁকে নিয়ে। যুদ্ধ শেষে নজরুল সবে কলকাতায় ফিরেছেন। কলকাতা শহর তখন অদ্ভুত এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। একদিকে ব্রিটিশ শাসনের দাপট, অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন। কফি হাউসের আড্ডা, সাহিত্য সভা, রাজনৈতিক আলোচনা, গোপন বিপ্লবী সংগঠন সব মিলিয়ে শহরটা যেন ফুটছে ভেতরে ভেতরে। এই শহরে এসে থমকালেন তিনি। সৈনিক জীবন শেষ হয়েছে সবে, পকেটে তেমন টাকা নেই, কিন্তু ভেতরে তীব্র এক আগুন, যা লিখতে হবে, যা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে, মানুষের কথা বলতে হবে। কলকাতায় আসার পরে তিনি থাকতে শুরু করলেন বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে। সেখানে পরিচয় হলো মুজাফফর আহমেদের সঙ্গে। সেই পরিচয়ে কেবল বন্ধুপ্রাপ্তি হলো সেটাই কিন্তু নয়, আরও গভীর চিন্তার উপলব্ধির দরজা কিন্তু খুলে গেল তার সামনে। সমাজ, রাজনীতি, শোষণ, সাম্য, এসব শব্দ তখন ধীরে ধীরে অন্য অর্থ নিয়ে প্রবেশ করল নজরুলের মননে। কিন্তু ইতিমধ্যেই সাহিত্য সমাজে তার নাম একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা, স্বগত, একের পর এক পত্রিকায় প্রকাশিত হচ্ছে তার সব এক একটা অগ্নি, মানে আগুনের মতো লেখা। সবাই অবাক হয়ে দেখছে, এই ছেলেটার ভাষা এত আলাদা কি করে, এত আগুন, এত তেজ তার কোথা থেকে আসছে, এত সাহসী সে হলো কি করে। আসলে বন্ধু, প্রতিকূলতাই কিন্তু মানুষকে শক্ত করে দেয়, সাহসী করে তোলে। কিছু মানুষ গোটা জীবন জুড়ে কেবল লড়াই করে যায়, কাজী নজরুলও কিন্তু সেই দলেই ছিলেন। চারিদিকে এত হানাহানি, এত লাঞ্ছনা, এত খিদে, এত ভেদাভেদ, তিনি দেখছেন যে ভেতরে জমতে থাকা এই সব কিছু একসময় শব্দ হয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তিনি লিখছেন,

দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। এই যে কষ্ট, এই যে অপমান, এগুলো তিনি স্রেফ দূর থেকে কিন্তু দাঁড়িয়ে দেখেননি, খুব কাছ থেকে অনুভব করেছেন। তারপর এলো বিদ্রোহী। 1921 সালে তার এই লেখা, এই মানে কি আর কি, কবিতা বাংলা সাহিত্যে বজ্রপাতের মতন কিন্তু নেমে এলো। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখনো যতবার আমরা এই কবিতাটি পড়ি আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই কবিতাটি পড়ে তরুণ সমাজ যেন হঠাৎ নিজেদের ভাষা খুঁজে পেল। এতদিনের জমে থাকা রাগ, অপমান, স্বাধীনতার ক্ষুধা সব একসঙ্গে বিস্ফারিত হল। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রের লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবার মতনই। আবার বন্ধু দেখো কি অদ্ভুতভাবে এই একই মানুষ এই একইভাবে, মানে উনি কিভাবে গভীর প্রেমের কথাও বলে গেছেন, তাই না? একদিকে বিদ্রোহ, একদিকে হারিয়ে ফেলার যন্ত্রণা, একদিকে প্রেমে উত্তেল করে দেওয়া। প্রতিবার আমরা তার গান শুনে কোনো নতুন প্রেমজলে ভেসে যাই। তবে একটা ঠিক যে নজরুলের প্রেম কিন্তু কখনো খুব নিশ্চিন্ত প্রেম ছিল না। তার প্রেমের ভেতরে সবসময় একটা বিষণ্ণতা কাজ করে গেছে, যেন তিনি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনোই বেশি দিন টিকে থাকে না, তাই জন্যই বোধ হয় সেগুলো অত সুন্দর। তাই তার লেখায় বারবার ফুল আসে, নিঃশ্বাসের মতন করে বাতাস আসে, ফেলে আসা বিকেল আসে, হারিয়ে ফেলা মৃদুরতা ফিরে ফিরে আসে। তিনি এক জায়গায় লিখছেন, আবার যখন এমনি আশ্বিন মাস আসবে, এমনই কোনো সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো? শিলি তার দুচোখ ভরা কথা নিয়ে আমার চোখের ওপর যেন উজাড় করে দিল। তারপর ধীরে ধীরে বলল, শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও। আমি নীরবে সায় দিলাম, তাই হবে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করবে? সে হেসে বলল, আশ্বিনের শেষ তো শিলি ঝরেই পড়ে, তাই না? আমাদের চোখের জল লেগে সন্ধ্যা তারা চিকচিক করে উঠল। রাত্রে দাবা খেলার আড্ডা বসল। প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং শেষ হার, আর সেই হারাই আমার গলার হার হয়ে রইল। সকালে যখন বিদায় নিলাম তখন তাদের বাংলোর চারপাশে উইলো তরু তুষারে ঢাকা পড়েছে, আর তার সাথে দেখা হয়নি, হবেও না। একটু হাত বাড়ালেই হয়তো ছুঁতে পারি তাকে, এত কাছে থাকে সে, তবু ছুঁতে সাহস হয় না। শিউলি ফুল বড় মৃদু, গলায় পড়লে তু দণ্ডে আউড়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখন আসে তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই। হৃদয়ের কি আশ্চর্য কোমলতা, তাই না? এখানে কিন্তু আমার কবি শক্তি চট্টোপাধ্যায়ের ওই বিখ্যাত দুটো লাইনের কথা মনে পড়ে গেল বন্ধু। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র? আহা, মানে সত্যি এরপরে আর কি বলি, এরপরে আর কি বলা যায়, তাই না? কাজী নজরুলের জীবনের প্রেমের কথা এরপরে বলতে পারি। প্রথমে 1921 সালে কাজী নজরুলের সঙ্গে আর কি নার্গিস নামের একজনের বাগদান হয়েছিল, কিন্তু বিবাহ চুক্তি নিয়ে কোনো রকমের বিরোধের কারণে অনুষ্ঠানের দিনই সেই বিয়েটি কিন্তু ভেঙে যায়। তবে সেই নার্গিসকে নিয়েই কিন্তু তিনি বহু গান লিখেছেন। এরপর তার জীবনে প্রবেশ করেন প্রমীলা দেবী, যার জন্মকালীন নাম ছিল আশালতা সেনগুপ্ত। তারা 1924 সালের 25 এপ্রিল কলকাতায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্ক কিন্তু খুব একটা সহজ ছিল না, এতেও ধর্মের বিভাজন, সমাজের চাপ ছিল ভয়ঙ্কর। কিন্তু নজরুল কখনো তার ভালোবাসাকে কোনো রকমভাবে ছোট করেননি, তিনি ভালোবেসেছিলেন তার সবটুকু দিয়ে। প্রমীলা দেবীর সঙ্গে কাজী নজরুলের একত্র যে পথ চলা শুরু

হলো সংসার কিন্তু শুরু হলো এরপরে, এবং ধীরে ধীরে তাদের সন্তানরা এলো, আরো গান এলো, আরো সুর এলো। এই সময়ে তার সৃষ্টিশীলতা একেবারে বিস্ফোরিত হলো। একই সঙ্গে তিনি কবিতা লিখছেন, গান লিখছেন, প্রবন্ধ লিখছেন, পত্রিকা সম্পাদনা করছেন, যেন তার ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু জীবনের সবচেয়ে নির্মম আঘাত বোধহয় তখনও বাকি। ওই শুরুতে বললাম না, ছোট্টবেলাতে বাবাকে হারিয়েছেন, সেই সময়কার সবচেয়ে বড় যন্ত্রণা। আবার এই মধ্য বয়সে এসে তিনি তার প্রিয় পুত্র বুলবুলকে হঠাৎ করেই বসন্ত রোগে, মানে আর কি বাচ্চাটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে খুব অল্প সময়ের মধ্যে তাকে ছেড়ে চলে গেল, মাত্র 4 বছর বয়সে। এই মৃত্যুর পরে এই নজরুলের ভিতরে যেন এক গভীর নীরবতা জন্ম নিল। যে মানুষ এতদিন পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে চিৎকার করেছেন, তিনি হঠাৎ নিজের শোকের সামনে সম্পূর্ণ একা হয়ে গেলেন। তিনি লিখলেন, গানের পাখি গেছে উড়ে শূন্য নীর, কণ্ঠে আমার নাই যে আগের কথার ভিড়, আলে আর এ আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। বলা হয় বহুদিন পর্যন্ত বুলবুলের খেলনা জামা কাপড় তিনি সরাতে পারেননি। সন্তানের এই আকস্মিক মৃত্যুকে তিনি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছিলেন, তবু তিনি লিখে গেছেন। বোধহয় এই একটা মাধ্যমে তিনি তার ভেতরের সমস্তটুকু বোঝাতে পেরেছিলেন বা চেয়েছিলেন, কারণ তার কাছে লেখা ছিল ওই বেঁচে থাকার মতন। তিনি নিঃশ্বাস নিচ্ছেন, সেইভাবেই তিনি লিখে চলেছেন। এই যে গোটা জীবন জুড়ে তিনি খালি ব্যথাই পেয়ে গেছেন, তার সবটুকু বোধহয় হেরে গেছে ওই ছোট্ট বুলবুলের চলে যাওয়ার কাছে। তখনও তিনি চরম আর্থিক সংকটের মুখে, সেভাবেই তিনি জীবনযাপন করছেন, তীব্র শোক। তা সত্ত্বেও কবি কিন্তু তার লেখার মধ্যে সান্ত্বনা খুঁজেছিলেন, এবং ছেলের পাশে, মানে শয্যা পাশে বসে রুবাইতে হাফিজ এইটার কিন্তু অনুবাদও তিনি সমাপ্ত করেছিলেন। নজরুল বুঝতে পেরেছিলেন যে শুধু কবিতা লিখে হবে না, মানুষের ভেতরে জানান দিতে হবে, তাদেরকে নাড়াতে হবে। তখন ভারতবর্ষ জুড়ে স্বাধীনতা আন্দোলন তীব্রভাবে হচ্ছে, তরুণরা বিপ্লবের স্বপ্ন দেখছে, আর সেই সময় নজরুল যেন তাদের কণ্ঠস্বর হয়ে উঠলেন। 1922 সালের 12ই অগস্ট তিনি প্রকাশ করলেন ধূমকেতু, যেন আকাশ ছেড়ে বিদ্যুৎ রেখা আছড়ে পড়ল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে আশীর্বাদ পাঠালেন তাকে। তিনি লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু। ধূমকেতু খুব দ্রুত তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল, কারণ এই পত্রিকায় কোনো ভয় ছিল না, কোনো আপোষ ছিল না। তার কিছু পরেই প্রকাশিত হলো আনন্দময়ীর আগমনে। ব্রিটিশ সরকার এটা পড়ে ভয় পেয়ে গেল, পত্রিকাটি নিষিদ্ধ হলো, গ্রেপ্তার করা হলো নজরুলকে। তবুও তিনি মাথা নত করলেন না, ভয় পেলেন না, আদালতে দাঁড়িয়ে দিলেন তার সেই ঐতিহাসিক রাজবন্দীর জবানবন্দি। সেখানে তিনি নিজেকে অপরাধী হিসেবে নয়, সত্যের পক্ষে একজন মানুষ হিসেবে তুলে ধরলেন। তিনি বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কোনো দিনও অপরাধ হবে না, অপরাধ নয়। এই বলে তিনি জেলে গেলেন, আলিপুর জেল এবং তারপর হুগলি জেল। কারাগারের ভিতরে তিনি সেখানে থেকেও কিন্তু থামলেন না, তিনি সেই সময় লিখতে শুরু করলেন। সেই সময়ে তিনি লিখেছিলেন, কারা রইল উহ কপাট। এই গান শুধু জেলের দরজা ভাঙার গান হিসেবে কিন্তু আর রইল না, এটা আমাদের কাছে কিন্তু ভয়ে ভাঙার গান হয়ে উঠল, দাসত্ব ভাঙার গান হয়ে উঠল, মানুষের ভেতরের শিকল পরাধীনতা ভাঙার গান হয়ে উঠল। কারাগারের মধ্যে নজরুল অনশন শুরু করলেন, খবর ছড়িয়ে পড়ল সর্বত্র। রবীন্দ্রনাথ পর্যন্ত উদ্বিগ্ন হয়ে টেলিগ্রাম পাঠালেন তাকে, কিন্তু নজরুলের ভেতরে তখনও এক অদ্ভুত দৃঢ়তা, অদ্ভুত এক মানসিক জোর। তার কেবল আস্থা রইল তরুণ প্রজন্মের ওপর। তিনি লিখলেন, তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ। কেন তিনি বারবার তরুণদের কথা বলেছেন? কারণ তিনি জানতেন পৃথিবীকে বদলায় তারাই, যারা ভয় পায় না, যারা অসম্ভবের দিকে ছুটে যায়, যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তিনি যৌবন দেখেছেন সৈনিকের মুখে, বৈমানিকের চোখে, বিপ্লবীর রক্তে, আবার সে যুবকের মধ্যেও যে দুর্ভিক্ষের সময় নিজের খাবার অন্যের মুখে তুলে দেয়।
নজরুলের কাছে

বিদ্রোহ মানে কেবল অস্ত্র রাখা নয়, অস্ত্র চালানো নয়, বিদ্রোহ মানে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, অন্যায়ের সামনে মাথা নত না করা, ভালোবাসাকে ভয় না পাওয়া, আর ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়ানোর জন্য আর কি মনের জোর তৈরি করা। জীবনের শেষ অধ্যায়ে এসে কাজী নজরুল ইসলামের জীবন যেন আরও ধীরে ধীরে এক গভীর নীরবতার ভেতরে ঢুকে যায়। যে মানুষটা সারা জীবন আগুনের মতন কথা বলে গেছেন, অনর্গল গান লিখেছেন, বিদ্রোহের ভাষা হয়ে উঠেছেন, তার জীবনই শেষ পর্যন্ত থেমে গেল শব্দহীন এক দীর্ঘ অন্ধকারে। কিন্তু সেই নীরবতার শুরুটা হয়েছিল তারও কিছু আগে, 1939 সাল। স্ত্রী প্রমীলা দেবী গুরুতরভাবে অসুখে আক্রান্ত হলেন, ধীরে ধীরে তার কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হলো। যে নারী একসময় নজরুলের জীবনে প্রেম হয়ে এসেছিলেন, যার সঙ্গে সমাজের বাধা অতিক্রম করে তিনি সংসার গড়ে তুলেছিলেন, সেই মানুষটাই তখন বিছানাবন্দি। এবং তার যত্ন নিতে নিতে, তার স্ত্রীর যত্ন সেবা যত্ন করতে করতে একসময় দেখা গেল যে নজরুলও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন, এবং তার কথা জড়িয়ে যাচ্ছে, স্মৃতি ঝাপসা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কণ্ঠ থেমে যাচ্ছে। তারপর 1962 সালে প্রমীলা দেবী মারা গেলেন, এবং তারও পরে কাজী নজরুল কিন্তু অনেক দিন বেঁচে ছিলেন। এবং এই দীর্ঘ নীরবতার ভেতরে কেটে গেল আরও কিছু বছর। 1972 সালে বাংলাদেশ সরকার কিন্তু তাকে নিয়ে গেল ঢাকায়, স্বাধীন বাংলাদেশের মানুষ তাকে তাদের জাতীয় কবির মর্যাদা দিল, কিন্তু তখনও তিনি প্রায় নির্বাক। অবশেষে 1976 সালের 29শে অগস্ট সেই বিদ্রোহী কণ্ঠ চিরদিনের মতো থেমে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার কণ্ঠ থেমে গেলেও তার ভাষা কিন্তু আজও থামেনি। আজও কোথাও অন্যায়ের বিরুদ্ধে মানুষ দাঁড়ালে নজরুল কিন্তু ফিরে আসেন বারবার। আজও কোথাও প্রেম ভেঙে গেলে তার বুকে গান বাজে, তার গান আমাদের বুকে বাজে। আজও কোথাও শিকল ভাঙার ডাক উঠলে মনে হয় দূরে কোথাও এক বিদ্রোহী কবি বলে চলেছেন, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলু পারি। সেই বজ্রের গর্জন এখন আমাদের কানে বাজে। আজ সেই মানুষটির জন্মদিন, তাকে অসংখ্য এবং সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা সকলে একসঙ্গে। তার চেতনা আমাদের মধ্যে জ্বলন্ত হয়ে বেঁচে থাকুক, যতদিন আমরা আছি, যতদিন বাঙালি আছে, যতদিন গান আছে, প্রেম আছে, বিদ্রোহ আছে, যন্ত্রণা আছে। তবে বন্ধু, কথা বলতে বলতে একেবারেই সময়ের খেয়াল হারিয়েছি, এবার কিন্তু আমাকে বলতে হবে টাটা, কারণ এই কথা বলতে বলতে সময়ের খেয়াল হারিয়ে যায় বটে, তবে আজকে ওই যেতে যেতেই আবার তো ফিরতে পারবো, তাই না? তবে বন্ধু, যাওয়ার আগে আজকে সারাদিনে কোন কোন বন্ধু তোমার সঙ্গে কী কী বিষয় আড্ডা দিতে আসবে সেটা একবার ছোট্ট করে বলে দিই। সকালেই সবার শুরুতে সুপ্রভাতের আড্ডায় আমি মল্লিকা ছিলাম কাজী নজরুল ইসলামের গল্প নিয়ে। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত গীতাঞ্জলিতে থাকবে বন্ধু শৌরিক এবং সৃজনী নজরুল জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান নিয়ে। তারপর বেলা 12টা থেকে 12:30 মৈত্রীতে থাকছে আরেক বন্ধু মেঘবালিকা, এবং সন্ধ্যা 7টায় মৈত্রীতে থাকবে আমাদের আরেক বন্ধু সৈকত, এবং আগামীকাল সুপ্রভাতের অনুষ্ঠানে অঙ্কিতা চলে আসবে। বন্ধু, তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং অবশ্যই নজরুলের গান শোনো, কবিতা পড়ো, একদিন নয় প্রত্যেক দিন তাকে উদযাপন করো। যেতে যেতে আমাদের খুব পছন্দের একটি গান, সমবেত একটি সঙ্গীত রেখে যাচ্ছি তোমার জন্য। আজ তবে চলি, টাটা।

0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন লোকগীতি, শিল্পী প্রাণকৃষ্ণ মণ্ডল।
1: আমি তন্ন তন্ন ক

প্রচলিত কথা ও সুরে লোকগীতি পরিবেশন করলেন প্রাণকৃষ্ণ মণ্ডল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

হাওয়াইয়ান গিটারে লঘু সঙ্গীত বাজিয়ে শোনালেন প্রবীর কুমার দে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। তিন জেলার বিডিও, জনপ্রতিনিধি, সাংসদ ও বিধায়করাও বৈঠকে যোগ দেবেন। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সল্টলেকে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পুলিশ পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে। গতরাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমে ওই ভিডিওয় হুমকি দিতে দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের ভিডিওকে আটক করেছে। রাজ্য সরকার অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে বসবাসকারী শতাধিক বাংলাদেশি সেদেশে ফেরার জন্য উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন। বাংলাদেশি চিহ্নিত করে বিএসএফ এর মাধ্যমে তাদের পুশব্যাক করার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন। এই ঘোষণার পর থেকে নিজে থেকেই ওইসব বাংলাদেশিরা দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, গতকালও 30 জনকে পুশব্যাক করা হয়। রাজ্যে একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে সরকারি সামগ্রী। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ ও বিভিন্ন প্রকল্পের বিপুল সামগ্রী। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের হেফাজত থেকে 80 লক্ষ টাকা ও বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল উদ্ধার হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পার্টি অফিস এবং একটি বাগান বাড়িতে প্রায় 4000 সরকারি ত্রিপল লোকানো ছিল। আজ 11ই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।

উল্লেখ্য, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। ১৯৩৮ তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। ১৯৪২ ৯ জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠের সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন। তাঁর কবিতা এবং গান আজও সমাজ জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক, উদ্বুদ্ধ করে বর্তমান প্রজন্মকে। দিনটি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুখুমিয়া বা তারা খেপার জন্মভিটে বর্ধমানের চুরুলিয়ার নজরুল একাডেমিতে এই উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৪৬তম নজরুল মেলা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকালে চুরুলিয়ার স্থানীয় বাসিন্দা, বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং অগণিত নজরুল প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি সমগ্র এলাকা পরিক্রমা করে। এরপর কবির জন্মভিটে স্মৃতিসৌধ এবং কবিপত্নী প্রমীলা দেবীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজ বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নজরুল মেলা। আগামী ৩০ মে অর্থাৎ ১৫ জ্যৈষ্ঠ পর্যন্ত এই মেলা চলবে। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আলিপুরদুয়ারের জলদাপাড়া বনাঞ্চলের নর্থ রেঞ্জের কোর এলাকায় গন্ডারের আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে। ২৬ প্রবীর দাস ফালাকাটা ব্লকের খাউজান পাড়ার বাসিন্দা ছিলেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি গতকাল পারমিতা নামে একটি পোষ্য হাতিকে জঙ্গলের ভেতরে ঘাস খাওয়াতে গেলে আচমকাই একটি গন্ডার তার উপর হামলা করে। গুরুতর জখম অবস্থায় তাকে মাদারীহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে অবশ্য আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে।

0: এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নসরুখ তালে তবলা বাজিয়ে শোনাচ্ছিলেন সুব্রত মান্না, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: This is the Sanchita channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters, corresponding to 1008 kilohertz. Here's the weather warning for DVC area for next 24 hours. There is no weather warning for DVC area for next 24 hours. I repeat, there is no weather warning for DVC area for next 24 hours. That concludes the weather warning for DVC area. Let's take a look at the programs of our evening transmission. At 5:10 p.m. Nazrul Giti by Shudha Bishash. At 5:20, composite Hindi program for women, Urvashi. At 6:10 p.m. Hindi program Varta. Today's topic is Cyber Suraksha or Online Satarkta. At 6:30, Hindi program Gul Gulshan. Bengali folk songs by Pran Krishna Mondal will be aired at 7:10 p.m. At 7:30, composite Hindi program Darpan. A program of Hindi film songs at 8 p.m. At 8:10, sports news in Bengali. At 8:15, mixed melodies. At 8:30, Bengali version of Spotlight. At 8:45, Samachar Sandhya. Spotlight at 9:16 p.m. followed by Money Talk and Manthan at 9:30 p.m. At 10:30, in Western music, we have a program called Jazz Time. At 11:10, a program of Hindi film songs.

পরপর দুখানি নজরুল গীতি শুনলেন সুধা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পরপর চারখানি প্রচলিত লোকগীতি শুনলেন প্রাণকৃষ্ণ মণ্ডলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্জে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা শুনব গীত ছবি থেকে গান, প্রথম শিল্পী মোহাম্মদ রফি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে গীত ছবি থেকে আমরা শুনছি গান মোহাম্মদ রফির পর এবারের গানটি আশা ভোসলে মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে।

গীত ছবি থেকে আমরা শুনলাম আশা ভোসলে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে এই গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপাতত এ পর্যন্তই, একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ধরমশালায় আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছে। লন্ডনে আজ ইউনিটি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে, আগামীকাল ভারত জামাইকার বিরুদ্ধে খেলবে। শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

খবরে, ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছে। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ছ ওভার দুই বলে এক উইকেটে 81 রান করেছে। এই ম্যাচে যে দল জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে খেলবে। নিউ চণ্ডীগড়ের

0: দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগামী শুক্রবার ও ফাইনাল আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লন্ডনে আজ শুরু হচ্ছে ইউনিটি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। চার দলের এই প্রতিযোগিতায় ভারত, জামাইকা, নাইজেরিয়া, জিম্বাবুয়ে অংশ নিচ্ছে। ভারত আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে। ফিফা ক্রমতালিকায় ভারত এই মুহূর্তে 136তম স্থানে রয়েছে, জামাইকা রয়েছে 71তম স্থানে। আজ প্রথম সেমিফাইনালে নাইজেরিয়া জিম্বাবুয়ের মুখোমুখি হবে। ফিফা ক্রমতালিকায় নাইজেরিয়া 26 এবং জিম্বাবুয়ে আছে 130তম স্থানে। শনিবার ফাইনাল ও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের পুরুষ ফুটবল দল তাজিকিস্তানের বিরুদ্ধে আগামী 5ই ও 9ই জুন হিসোরে দুটি প্রীতি ম্যাচ খেলবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইউনিটি কাপ শেষ করে 31শে মে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে ভারত। আইএসএল চ্যাম্পিয়ন্স ইস্টবেঙ্গল আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতা খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে সরাসরি গ্রুপ পর্বে খেলতে পারবে না লাল হলুদ। আগামী 12ই আগস্ট কলকাতায় প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতলে মিলবে গ্রুপ পর্বে ছাড়পত্র। কুয়েত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে আইএসএল চ্যাম্পিয়ন। জুলাই মাস থেকে এই ম্যাচের জন্য প্রস্তুতি ইস্টবেঙ্গল শুরু করবে বলে ক্লাব সূত্রে খবর। পার্থে আজ মহিলাদের 4 ম্যাচের হকি সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার কাছে 1-2 গোলে পরাজিত হয়েছে। নবনীত কৌর পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাবি উইলসন পেনাল্টি কর্নার থেকে দলের হয়ে 2টি গোল করেন। জাপানের কাকামি গাহারায় আসন্ন অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আজ ভারতের পুরুষ ও মহিলা দল নতুন দিল্লি থেকে রওনা দিয়েছে। আগামী 29শে মে থেকে প্রতিযোগিতা শুরু হয়ে চলবে 6ই জুন পর্যন্ত। বেহালা স্পোর্টস কর্নার কলকাতা হকি লীগের দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়ার ডুমুরজলায় অ্যাস্ট্রোটার্ফ মাঠে আজ চূড়ান্ত পর্বের ম্যাচে বেহালা স্পোর্টস কর্নার 3-1 গোলে অরোরা অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। ব্যাডমিন্টনে সিঙ্গাপুর ওপেনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু এবং পুরুষ বিভাগে ডাবলসে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ শেষ 16তে জায়গা করে নিয়েছেন। মহিলা সিঙ্গলসে পিভি সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ার্ধানিকে সরাসরি 21-17, 21-18 গেমে পরাজিত করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন। অন্যদিকে পুরুষ ডাবলসে এই ভারতীয় জুটি যুক্তরাষ্ট্রের জুটি প্রেসলি স্মিথ ও চেন জি ইয়ের বিপক্ষে 26-28, 21-15, 21-13 ব্যবধানে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন। শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ফরাসি ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে সাবালেঙ্কা অবাছাই স্পেনের জেসিকা বৌজাস মানেইরোকে 6-4, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই দানিল মেদভেদেব প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। আজ অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনের কাছে মেদভেদেব 5 সেটের লড়াইয়ের পর 2-6, 6-1, 1-6, 6-1, 4-6 সেটে পরাজিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ধর্মশালায় আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছে। লন্ডনে আজ ইউনিটি কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামীকাল ভারত জামাইকার বিরুদ্ধে খেলবে। শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। খেলার খবর শেষ হল, পরের খবর 10টায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আমরা শুনব নজরুল গীতি, প্রথম শিল্পী অনুপ জলোটা।

সুকুমার মিত্রের কণ্ঠে আমরা শুনছিলাম নজরুল গীতি। আসরের সবশেষ শিল্পী মনোময় ভট্টাচার্য, শুনব আমরা রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী স্পটলাইটের বাংলা রূপান্তর। এ অনুষ্ঠানে আজ আমরা প্রধানমন্ত্রীর পাঁচ দেশীয় সফর এবং ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি আলোচনা সম্প্রচার করছি। এতে অংশ নিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া, সঞ্চালনায় অনুভা রোহাদুগি। প্রথম প্রশ্ন অনুভা রোহাদুগি করছেন। রাষ্ট্রদূত ওয়াধুয়া, আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনিল ওয়াধুয়া: ধন্যবাদ। অনুভা: পাঁচ দেশীয় সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি ইতালি সফর করলেন। ইতালিতে আপনি আগে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, তাই ভারত ইতালি সম্পর্কের অগ্রগতি আপনি লক্ষ্য করার পাশাপাশি এই সম্পর্ক যেভাবে রূপ নিয়েছে তাতে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন, এতে আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রধানমন্ত্রীর ইতালি সফর দ্বিপাক্ষিক

সম্পর্ককে আরও কিভাবে জোরদার করবে এ ব্যাপারে যদি আপনি আলোকপাত করেন। রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া। দেখুন, গত কয়েক বছর ধরেই ভারত ও ইতালির মধ্যে সম্পর্ক এগিয়ে চলেছে। 2015 সালের আগে সমুদ্র সংক্রান্ত বিষয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। ইউরোপীয় দেশগুলির মধ্যে ইতালি হল ভারতে বিনিয়োগকারী দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে থাকা দেশ। 2014-15 সালে উভয় দেশ সমুদ্র সংক্রান্ত জটিলতা ট্রাইব্যুনালের মাধ্যমে মিটিয়ে ফেলে। তারপর থেকে বাণিজ্য এবং লগ্নির ক্ষেত্রে বিশেষ জোর দিয়ে দুদেশের সম্পর্কে এগোতে থাকে। এখন এই সম্পর্ক বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়াটা খুব একটা আশ্চর্যের বিষয় নয়। বাণিজ্য, প্রতিরক্ষা, স্বচ্ছ জ্বালানি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, শিক্ষা, আর্থিক সহযোগিতা, সব ক্ষেত্রেই পারস্পরিক সম্পর্কের যথেষ্ট অগ্রগতি হয়েছে। দুদেশের বেশ কয়েকটি কর্মী গোষ্ঠী এ বিষয়ে কাজ করে চলেছে। আচ্ছা ওয়াধুজি, আপনি কিছু আগে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সফরকালে ভারত ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্য 20 বিলিয়ন ইউরো করার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। একে আপনি কিভাবে দেখছেন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য কোন কোন ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে? রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া। প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে নির্দিষ্ট কিছু সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেছে। প্রথমত, ইতালির নকশা ক্ষেত্রে কারুকাজ এবং ভারতের পণ্য প্রস্তুত করার ক্ষমতা। প্রধানমন্ত্রী ভারতের পণ্য প্রস্তুত ক্ষমতাকে GDP-র 14-15% থেকে বাড়িয়ে 24-25% করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ইতালি এক্ষেত্রে ভারতের অংশীদার হতে পারে। ফ্যাশন, আর্থিক প্রযুক্তি, মোবাইল নির্মাণ থেকে পণ্য প্রস্তুত করার ক্ষেত্রকে সাংবাদিক সম্মেলনে সহযোগিতার ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। 2025-29 যৌথ কৌশলগত কর্ম পরিকল্পনায় দ্বিপাক্ষিক সহযোগিতার দিশা নির্দেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে ইতালির নকশা কারুকাজ পণ্য প্রস্তুত করার পাশাপাশি ভারতের উচ্চ ক্ষমতা সম্পন্ন পেশাদারী প্রতিভা এবং উদ্যোগের বাতাবরণের কথা উল্লেখ করেছেন। অনুভা, প্রধানমন্ত্রীর ইতালির নকশা এবং কারুকাজ ভারতে রূপ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। ভারতে তৈরি পণ্য সারা বিশ্বের বাজার দখলের কথাও তিনি উল্লেখ করেছেন। এতে ভারত এবং ইতালি দুদেশেরই উপকার হবে। পারস্পরিক সম্পর্কের বৃদ্ধিতে তা কতটা সহায়ক বলে আপনি মনে করছেন? রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া। দেখুন, ভারত 2047 সাল পর্যন্ত একটি পথ নির্দেশ করে কাজ করেছে। 2047 সালের মধ্যে ভারতকে যদি উন্নত বা বিকশিত ভারত হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে সম মনোভাবাপন্ন অংশীদার এবং পরিপূরক অর্থনীতির দেশগুলিকে সঙ্গে নিয়ে চলতে হবে। ইতালি তেমনই একটি দেশ, কারণ ইতালি এবং ভারত দুই দেশ যদি একসঙ্গে কাজ করে তাহলে বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তারা পণ্য প্রস্তুত বৃদ্ধি করতে পারবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই ক্ষেত্রগুলির তালিকা দিয়েছেন, আমি সেগুলির আর পুনরাবৃত্তি করছি না। কিন্তু আমি এটা স্পষ্ট বলতে চাই যে বিশ্বে ভারতীয় পণ্যের রফতানি বাড়ানোর জন্য ভারত একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি করা হয়েছে। বিশ্বজুড়েই এখন ভারতের বহু অংশীদার দেশ, সংক্ষেপে বলা যেতে পারে অন্যান্য দেশের কাছে, গুরুত্বপূর্ণ পণ্য ভারতে এদেশে প্রস্তুত করবে এবং এর ফলেই রপ্তানি বাড়বে। পরিষেবার ক্ষেত্রে বিকাশের জন্য রপ্তানি বৃদ্ধি পাবে। আর্থিক প্রযুক্তির দিক থেকে ইতালির সঙ্গে ভারতের সহায়তাকারী সম্পর্ক, যার উপর জোর দেওয়া হয়েছে এই সফরে, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর বা IMEC-র ওপর জোর দেওয়া হয়েছে। রোম সফরের পর শ্রী মোদী এক্স-হ্যান্ডেলে এ নিয়ে পোস্টও করেছেন, গত কয়েক বছর একাধিক কারণে বিশ্বের সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হয়েছে, AIMEC সহযোগিতা অনেকটাই গুরুত্বপূর্ণ। অনুভা রোহাদগি এর উত্তরে বললেন, কয়েক বছর আগে পর্যন্ত ইতালি চায়না ব্লেড এবং সড়ক উদ্যোগের অংশ ছিল, এখন এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া। সত্যি কথা বলতে কি, এই করিডোর সংযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। IMEC-র লাগাতার দেশগুলির মধ্যে আওতায় যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে যোগাযোগ জোরদার হওয়ার পাশাপাশি বৈদ্যুতিন গ্রিড এবং তেল ও গ্যাস পাইপলাইনেও বিকাশ ঘটবে। আপনি যদি এগুলিকে একসঙ্গে নিয়ে ভাবেন, তাহলে দেখবেন IMEC-র অংশীদার দেশগুলি যেমন ভারত, আমিরশাহী, সৌদি আরব, গ্রিস, ইসরায়েল এবং ইতালি পারস্পরিক সহযোগিতা এবং বিকাশের ক্ষেত্রে এক সর্বাত্মক সমাধান হিসাবে রয়েছে তারা। এর মধ্যে জর্ডন রয়েছে, বাণিজ্য, পরিবহন এমনকি লগ্নি ক্ষেত্রে IMEC-র সময় অনেকটা কমিয়ে দিতে পারবে। ইতালি এসব কথা মাথায় রেখে সময় মতো এই প্রকল্প সম্পূর্ণ করতে বিশেষভাবে আগ্রহী।
যাতে

এর বন্দরগুলি সংযোগ প্রকল্প থেকে দ্রুত সুবিধা পেতে পারে IMEC এগিয়ে নিয়ে যেতে আমাদেরও সেই কারণে যথেষ্ট আগ্রহ রয়েছে। অনুভা ওয়াধুইজি, প্রধানমন্ত্রী যখন বলেন আমাদের এই সুবিধাজনক অংশীদারিত্বের সম্পর্ককে অন্য দেশগুলির কাছে নিয়ে যেতে চাই এবং ভারত ও ইতালি এই প্রকল্পকে আফ্রিকা পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? অনিল ওয়াধুয়া, উন্নয়নের পরবর্তী অগ্রণী অঞ্চল হল আফ্রিকা। এর যাবতীয় সহায় সম্পদ রয়েছে, জনগণও ক্রমশ সেখানে জেগে উঠছেন। গোটা বিশ্বের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে আফ্রিকাকে গুরুত্বপূর্ণ মহাদেশ হিসেবে গণ্য করা হচ্ছে। ভারত এবং ইতালি দুদেশেই আফ্রিকার সঙ্গে ঐতিহাসিক সংযোগ রয়েছে। সেখানে ভারতীয় এবং ইতালি বংশোদ্ভূত অভিবাসী বহু সংখ্যায় রয়েছেন। ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার উত্তরভাগ দীর্ঘদিন ধরে ভারত ও ইতালির মানুষজন বসবাস করছেন। কাজেই ওইসব দেশের মানুষের সঙ্গে উন্নয়নী প্রকল্প নিয়ে যাওয়া এবং ইতালি ভারত দুদেশের মধ্যে যথেষ্ট স্বাভাবিকভাবেই প্রক্রিয়া এগিয়ে চলবে। এইসব দেশের মানুষের সম্মিলিত প্রয়াসে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠবে। অনুভা ওয়াধুইজি, সাম্প্রতিক ইতালি সফরে প্রধানমন্ত্রী মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনির মধ্যে ব্যক্তিগত সুসম্পর্ক আমরা লক্ষ্য করেছি। কূটনৈতিক ক্ষেত্রে দুদেশের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের মধ্যে সুসম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়? এটা অনেকটাই বড় ব্যাপার, যদিও আমরা দেখেছি প্রধানমন্ত্রী মোদি এবং মেলোনি দুজনেই দুজনের সঙ্গ কতটা পছন্দ করছেন। দুজনের সম্পর্কের রসায়ন পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করেছে। ভারত ইতালি বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার ক্ষেত্রে এই রসায়ন কতটা কাজ করছে বলে আপনার মনে হয়? রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া, যৌথ বিবৃতির প্রথম দিকে প্রধানমন্ত্রী মোদি রোমকে চিরন্তন নগরী রূপে বর্ণনা করেছেন, পাশাপাশি বেনারস বা কাশীর কথাও তিনি উল্লেখ করেছেন। ভারত এবং ইতালি এই দুই দেশই প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক, দুদেশই পরিবার এবং পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেয় এবং গুরুত্বপূর্ণ বলে মনে করে। অনুভা রোহাদোগি, আচ্ছা ভারত এবং ইতালির ক্ষেত্রে এই সম্পর্ককে আপনি কি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া, হ্যাঁ, উভয় দেশেরই সুদীর্ঘ ইতিহাস এবং প্রাচীন সভ্যতার ইতিবৃত্ত রয়েছে। সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রেও দুদেশের দীর্ঘ ইতিহাস আছে। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে সেই বাণিজ্যের নিদর্শন আমরা পাই। দুদেশেই সেই প্রাচীনকালের ধ্বংসাবশেষ রয়েছে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো, সাংস্কৃতিক দিক থেকেও দুদেশের মধ্যে অনেক মিল রয়েছে। দুদেশেই পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পারিবারিক এই সম্পর্ককে গুরুত্বের সঙ্গেই দেখা হয়। খাদ্য, নৃত্য, সংস্কৃতি দুদেশেই যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। দুদেশের মধ্যে মানুষের আবেগপ্রবণ অনেক মিল রয়েছে এইসব ক্ষেত্রে। এই পাঁচ দেশেই প্রধানমন্ত্রী মোদি নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করে সেগুলি সমাধানের চেষ্টা করেছেন। সেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই তালিকার দিকে লক্ষ্য করি তার প্রমাণ পাওয়া যায়। প্রযুক্তির দিক থেকে এই প্রত্যেক দেশেরই বিশেষ ক্ষেত্র রয়েছে। অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে যা সংশ্লিষ্ট, এই বৈচিত্র্য এবং নির্দিষ্ট কিছু দক্ষতা যা ভারতের এখন প্রয়োজন। ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর এই সফর 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত দেশ হিসেবে গড়ে তোলার জন্য অদূর ভবিষ্যতে আমাদের যা প্রয়োজন সেদিকে লক্ষ্য রেখেই প্রধানমন্ত্রীর এই সফর। অনুভা রোহাদুগি, আচ্ছা ওয়াধুইজি, আপনাকে অনেক ধন্যবাদ আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার দৃষ্টিভঙ্গি শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা প্রধানমন্ত্রীর পাঁচ দেশীয় সফর এবং ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি আলোচনা সম্প্রচার করলাম। এতে অংশ নিলেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল ওয়াধুয়া, সঞ্চালনায় ছিলেন অনুভা রোহাদোগি। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চিতা প্রজার তরঙ্গে, নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNS DT টকস, আবারও বলছি AIRNSDTalks@gmail.com অথবা 9289094044 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আপনাদের মতামত। শুনছিলেন স্পটলাইটের বাংলা রূপান্তর, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। আর একটু পরেই শুনতে পাবেন সমাচার সন্ধ্যা।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকাশক্তি হিসেবে তুলে ধরার জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এ রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব ২৩ কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা দুটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটানসের সামনে জয়ের জন্য ২৫৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি

0: শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছয় মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले छह माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ সেনাবাহিনী প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোন ফৌজদারি মামলায় যদি কোন আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোন নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্চইয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যে সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কন বাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে সর ফিরোজি। मुख्य समाचार। भारत ने चीन पाकिस्तान के संयुक्त बयान में जम्मू कश्मीर के अनुचित उल्लेखों को सख्ती से खारिज किया। क्वाड देशों ने हिंद प्रशांत समुद्री निगरानी सहयोग पहल शुरू की। सभी प्रकार के आतंकवाद की कड़ी निंदा की। भारत और अमेरिका के बीच महत्वपूर्ण खनिजों और दुर्लभ मृदा तत्वों की आपूर्ति, खनन और प्रसंस्करण को मजबूत करने के लिए अहम समझौते पर हस्ताक्षर। खेल मंत्री मनसुख मांडविया ने भविष्य के ओलंपिक खेलों के लिए योगासन का समर्थन किया। पहली विश्व योगासन चैंपियनशिप अगले महीने अहमदाबाद में होगी। और वियतनाम में एशियाई अंडर 23 कुश्ती चैंपियनशिप में भारत के मोहित कुमार और चंद्रमोहन ने पुरुष फ्रीस्टाइल वर्ग में स्वर्ण पदक जीते। अब समाचार विस्तार से। भारत ने चीन और पाकिस्तान के संयुक्त बयान में केंद्र शासित प्रदेश जम्मू कश्मीर के अवांछित संदर्भों को स्पष्ट रूप से खारिज कर दिया है। एक रिपोर्ट।
2: विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा है कि भारत का रुख स्वयं सुसंगत है और संबंधित पक्षों को भी इसकी जानकारी है। उन्होंने कहा कि केंद्र शासित प्रदेश जम्मू कश्मीर और लद्दाख भारत के अभिन्न तथा अविभाज्य अंग हैं और हमेशा रहेंगे। प्रवक्ता ने कहा कि किसी अन्य देश को इस पर टिप्पणी करने का अधिकार नहीं है। उन्होंने कहा कि भारत चीन पाकिस्तान आर्थिक गलियारे यानी CPEC को उसकी परियोजनाओं का कड़ा विरोध करता है जो भारत के संप्रभु क्षेत्र

লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনছিলাম গজল ছবি থেকে গান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এবারে ছবি হামদনু, প্রথম শিল্পী মোহাম্মদ রফি এবং আশা ভোসলে, দ্বৈত কণ্ঠে গান।

হামদনু ছবিতে আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে শুনছিলাম গান। এবার লতা মঙ্গেশকর ও সহশিল্পীদের কণ্ঠে আরও একটি গান।

এই রাতে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, আর আমরা শুনছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান হামদোনো ছবিতে এবারে শিল্পী মোহাম্মদ রফি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আমরা শুনছি আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আর আজ সবশেষ যে গানটি আমরা শুনব শিল্পী মোহাম্মদ রফি, ছবি হামদনু।

মোহাম্মদ রফির কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। হামদোনো ছবি থেকে পরপর কয়েকটি গান শুনলাম। আজকের এই রাতে আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আমরা প্রথমে শুনেছি গজল ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান, এবং তারপর শুনলাম হামদোনো ছবি থেকে পরপর কয়েকটি গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86% এবং সর্বনিম্ন 64%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে পরবর্তী দিন যেখানে 28 থেকে 29 মে এই সময়সীমার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবার জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 27 মে বুধবারের অনুষ্ঠান পরিচিতিতে প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে বিপিন চন্দ্র পালের রচনা থেকে পাঠ, 6টা 5 সঙ্গীতাঞ্জলি, 6টা 30 আজকের চাষবাস, গ্রীষ্মকালীন ফসলের রোগের আক্রমণ ও প্রতিকার এ বিষয়ে বলবেন ডক্টর রঘুনাথ মণ্ডল, 6টা 40 আপনার স্বাস্থ্য খাবার টেবিলে বিষ ডাক্তার অনুপম পাল প্রথম পর্ব, 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় সম্মান রায় ও হৈমন্তী দে, 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, 8টায় জানাও জানা বায়ো ইঞ্জিনিয়ারিং সুব্রত বসু বলবেন এ বিষয়ে, শুনবেন দ্বিতীয় পর্ব, 8টা 5 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 8টা 20 বাংলা কথিকা আমার বাবা নরেন্দ্র দেব বলবেন নবনীতা দেবসেন, 8টা 30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9টা 25 জেলার চিঠি, 9টা 30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় ছুটির ঘণ্টা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী সরকারের সাক্ষাৎকার শুনবেন অনুষ্ঠান উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, 11টায় যুববাণী অনুষ্ঠান বলতে চাই উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও ব্রতদীপ মুখোপাধ্যায়, বেলা 12টায় হাওয়াইন গিটার শিল্পী প্রভা দাস, 12টা 15 লোকগীতি শিল্পী শম্বরণ চক্রবর্তী, 12টা 35 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন, বাল্যবিবাহ মুক্ত ভারত আলোচনা অংশগ্রহণে ডক্টর সুপর্ণা গঙ্গোপাধ্যায় ডক্টর ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক, 1টায় বাংলা ছায়াছবির গান, 1টা 50 মহিলা মহল।

উপস্থাপনায় সোমা সাহা, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্যবাক, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় 10ম স্থানাধিকারী শাশ্বত মাইতির সাক্ষাৎকার, 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগীতি শিল্পী পুলিন চন্দ্র মান্ডীয় সহশিল্পী বৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অতিথি মনোরঞ্জন মুর্মু, তার সঙ্গে কথা বলেছেন, শুনবেন সেই সাক্ষাৎকার, 6:40 কৃষি কথার আসর, কাজী নজরুল পল্লী ভাবনা, এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছেন সোনালী কাজী, সায়নী মতিলাল, বনানী চট্টোপাধ্যায়, সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রকল্প নিয়ে ডক্টর বিশ্বজিৎ পাণ্ডার সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণ, এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা দাশগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী দেবকুমার দে, 9:30 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 9:45 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী মদন মান্না, 10:55 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুমরি শিল্পী নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত উল্লাস কাসলকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়ন, 6:35 রামচরিত মানুষ শুনবেন 123তম পর্ব, 6:45 ভজন শিল্পী সুবদ্ধ চট্টোপাধ্যায়, যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ শুনবেন 7:10, 8:30 হাওয়াইন গিটের শিল্পী প্রভাত দাস, 8:50 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া শিরেন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা শুনবেন বেলা 12:00, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী দেবকুমার দে, দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়ন, 5:20 উর্বশী উপস্থাপনায় চয়নিকা দত্ত, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা এবং 6:30 গুল গুলসান, এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় চয়নিকা দত্ত, 7:10 লোকগীতি শিল্পী সম্বরণ চক্রবর্তী, 7:30 দর্পণ উপস্থাপনায় চয়নিকা দত্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 32 সেকেন্ড। জয় হিন্দ।